0: ছাত্র শুরু করা বুঝে তো আজ আমি তৈর জানি তো ভগবান কাছে নামতে পারে না দিকে কুকুরা শুনছন
1: जल्दी पहुंचा रही संदेश।